0: যুববন্ধু আজির আলোচনার বিষয়বস্তু রাখিছু যুবশক্তি হি রাষ্ট্রশক্তি, অর্থাৎ আপন মানে হেউছন্তি আম রাষ্ট্র বা আম দেশর প্রকৃত মেরুদণ্ড ও প্রকৃত শক্তি। দেশর যুবক মানে হেউছন্তি আম দেশর প্রকৃত ভবিষ্যৎ। এক উন্নত তথা সফল ভারত নির্মাণে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক মানে হি এক সমাজে সামাজিক সংস্কার এবং উন্নতি আনিপারিবে। কৌণসি দেশ যুব সমাজ বিনা দেশ গঠন করিবারিবা এক কষ্টকর কার্য। যুব সমাজ সবুবেলে অন্যায় এবং দুর্নীতি বিরুদ্ধে স্বর উত্তোলন করে থাকে। তেণু আম দেশকু সমৃদ্ধ এবং বিকশিত করে গড়ি তোলিবারে আম যুব সমাজকর যথেষ্ট ভূমিকা রয়েছে। যুবক মানক মধ্যে এপরি এক লুকায়িত শক্তি রহিথায় যাহা সাহায্যে সে চাহিলে সুদীর্ঘ সমুদ্র লঙ্ঘিবা ঠারু আরম্ভ করে সুউচ্চ হিমালয় মধ্যে চড়িপারে। দেশের প্রতিরক্ষা বাহিনীরে যুব সমাজ ঢাল হয়ে শত্রুর মোকাবিলা করে থাকে। বন্যা বাত্যা ভূমিকম্প ভলি প্রাকৃতিক বিপর্যয় সময়ের এই যুব সমাজ হি তো আগকু আসি সাহায্যের হাত বড়াই থাকে। আম যুব সমাজ ভিতরে এপরি শক্তি অছি যাহা আম দেশকু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসর মুক্ত করে স্মার্ট ভারত গঠনের সহায়ক হয়ে পড়ব। আম রাষ্ট্রশক্তি সর্বোচ্চ স্থানে পৌঁছাইবা নিমন্তে অনেক বাধাবিঘ্ন এবং প্রতিবন্ধক রয়েছে সত, কিন্তু আম দেশের যুবগোষ্ঠী উপরে মধ্যে ভারত মাতার প্রগাঢ় বিশ্বাস রয়েছে। এই যুবগোষ্ঠী হি আম দেশকু দিনে বিকাশশীল রাষ্ট্রর বিকশিত রাষ্ট্রের পরিবর্তন করবে, এতে তিলে হলে সন্দেহ না।
1: প্রত্যেক দেশের যুবগোষ্ঠী তাহার মূল্যবান মানব সম্পদ। যুবশক্তি রাষ্ট্রশক্তি দেশের যে সব উন্নয়নমূলক কার্যক্রম চালিছি তাহা নিভাইবার এই যুবগোষ্ঠীঙ্কর ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবর্তন, অগ্রগতি এবং নূয়া পরিকল্পনা পাই এই যুবগোষ্ঠীঙ্ক কাঁধরে অনেক দায়িত্ব রয়েছে। তেবে যুবগোষ্ঠী চাহিলে সমাজ গড়িপারিবে। এই যুবগোষ্ঠীঙ্কু ঠিক মার্গরে পরিচালিত করিবা এইটা হি বুদ্ধিমতার কাম। প্রতিটি অসম্ভবকু সম্ভব করে দেখাইবার উন্মাদনা দেখা দেইথাই এই যুব মানসরে। বিশ্ব গুরুর স্থান অলঙ্কৃত করিবা কো যাউচি আমার এই পুণ্যভূমি ভারতবর্ষ। এহার প্রতিটি ধূলিকণা আজি জনমানসরে খেলাই দেইছি উন্মাদনা। সবিঙ্কু সাথিরে নেই আজি শীর্ষস্থান অলঙ্কৃত করিবা কো যাউচি এই ভূমি। ভারত ভূমির এই যে উন্নতি হয়ে পারিছি এহারি কলরে জন্ম নেইথিবা উদীয়মান যুববর্গঙ্ক যোগু। এহাকু ত্বরান্বিত করিবা নিমন্তে যুব মানসরে বিকাশ একান্ত অপরিহার্য। কেবল স্বপ্ন দেখিদেলে হব না, স্বপ্নকু সাকার করিবা নিমন্তে কঠিন পরিশ্রমর আবশ্যকতা বি রহিছি। যেতেবেলে বি দেশরে কোনসি অসুবিধা আসিছি, বিপদ দেখা দেইছি, এই যুববর্গ হি সম্মুখকু আসিছন্তি। তাঁকরি মাধ্যমরে প্রতিটি ক্ষেত্রে আজি ভারতবর্ষ তার পাদ আগকু আগকু বড়াই চালিছি। বর্তমান সময়ের যুবগণ ব্যক্তিগত স্বার্থক চিন্তা নকরি দেশের সামূহিক বিকাশ পাই চিন্তন করিবা দরকার। এথিপাই দরকার সেমানে শারীরিক স্তরে, মানসিক স্তরে, বৌদ্ধিক, আধ্যাত্মিক এবং নৈতিক স্তরে বিকশিত হেবার। শারীরিক শক্তি থাই যদি মনরে বিকাশর উৎসুকতা নথিব তেবে বিকাশ সম্ভব কিপরি? এই বিকাশ হেউছি গুণাত্মক শিক্ষার বিকাশ। কেতেক স্থলে দেখা যায় আজির যুবপিঢ়ীঙ্ক নিকটরে গুরুজনঙ্ক প্রতি ভক্তি প্রদর্শন করিবারে কুণ্ঠা প্রকাশ করন্তি। এই গুরুজন হি তো আমকু এই সংসারকু আনিছন্তি। তাঙ্ক প্রতি সম্মান ভাবনা, তাঙ্ক প্রতি ভক্তি ভাবনা দেখাইবার আমার অসুবিধা বা কোণ রয়েছে? প্রথমে আমি

গোলাপি গোলাপি যুববন্ধু কথার কুহযায় একতা হি বল সিয়ে পারিবারিক একতা হেউ ভাষাগত একতা হেউ কিংবা রাষ্ট্রগত একতা হেউ যেতেবেলে আমি একত্রিত হয়ে সমস্তে মিলিমিশি কিছু গোটে কার্যকু করু সেই কার্যটি নিশ্চিত ভাবে সফল হয়ে থাকে আমি সমস্তে হেউছু এই ভারতবর্ষর সন্তান ভারতবর্ষরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষরে সমস্তে সমান অটন্তি প্রত্যেক মন ভিতরে গটি হি ভাবনা থাকে তাহা হেউছি একতার ভাবনা সমস্তে মিলিমিশি প্রতিটি কার্যকু আগকু আগেই নেওয়া তৎপর হয়ে থাকে এই একতা দ্বারা আম সংস্কৃতি ও পরম্পরা ক্রমে আগকু আগকু আগেই চালিছি এই একতাকু পাথেয় করে আজ ভারতবর্ষ বিশ্ব দরবারে বিশ্বগুরুর পদমণ্ডন করা যাচ্ছি তেমনি শুণবা এক আলোচনা যুব সমাজ ও জাতীয় একতা ভারতবর্ষ এক বিরাট দেশ বিবিধ জাতি বহু ভাষাভাষী ও নানা ধর্মর লোক এঠারে বাস করতে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির এ মিলনস্থলী বিভিন্নতা মধ্যে ঐক্যভাব ও বৈষম্য মধ্যে সাম্য হচ্ছে ভারতীয় সংস্কৃতির বিশেষত্ব জাতীয় সংহতি ও একতা বিনা কোণী দেশ উন্নতি করা সম্ভব নুহে জাতীয় একতা অভাবে দেশর বিকাশ বাধাপ্রাপ্ত হুয়ে দেশ

শ্রোতা বন্ধু, হেলো বারিপদা কার্যক্রম সম্পর্কের সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8:15 রু সকাল 9 পর্যন্ত প্রচারিত হেউছি কার্যক্রম হেলো বারিপদা। এই কার্যক্রমর পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8:15 রু 9 পর্যন্ত শুনিপারে। হেলো বারিপদা কার্যক্রমরে নিজ পছন্দর গীতকে সামিল করা চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4-5 মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 0679225415। আউ রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4-5 মধ্যে টেলিফোন করতু। টেলিফোন নম্বর 0679225415। সূচনাটি এতিকরে শেষ হল।

শ্রোতা বন্ধু, ডেঙ্গু জ্বর সম্পর্কে আউ এক সূচনা। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। বর্ষা দিনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অধিক। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। ঘর মধ্যে বা ঘর নিকটরে কোণী স্থানরে জমিথিবা পরিষ্কার তথা স্বল্প পাণিরে ডিম্ব দিয়ে। এই মশা সকাল ও সন্ধ্যা সময়রে এবং দিনবেলে মধ্যে কামুড়ি থাকে। ডেঙ্গু প্রতিরোধ পাইঁ ঘরে থিবা বিভিন্ন পাত্র এবং ফুলকুণ্ড আদিরে কিংবা ঘর চারিপাখরে জমি রহিথিবা পানিকু অন্তত 2-3 দিনরে থরে নিষ্কাশন করি দিয়ন্তু। দিন হেউ বা রাতি শৈবা বেলে মশারি টানি শুয়ন্তু। জ্বর, গণ্ঠি বিন্ধা, আখিরে যন্ত্রণা হলে তুরন্ত ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা করন্তু। সরকারি ডাক্তারখানারে ডেঙ্গু রোগীঙ্ক পাইঁ পরীক্ষা ও চিকিৎসা বিনা দেহরে উপলব্ধ। সূচনাটি এদিকে শেষ হল।

ସମୁଦ୍ର କୂଳରେ ଭାସି ଆସିଥିବା ଏକ ମୃତ ତିମି ମାଛର ପେଟ ଓ ଗାଲିରୁ ପ୍ରାୟ 64 ପାଉଣ୍ଡର ପ୍ଲାଷ୍ଟିକ ଆବର୍ଜନା ମିଳିଥିଲା। ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ଅନୁଭୂତ ହେଉଛି କି ପ୍ଲାଷ୍ଟିକ ପ୍ରଦୂଷଣ ଯୋଗୁଁ କେବଳ ମୃତ୍ତିକା ପ୍ରଦୂଷିତ ହୋଇଥାଏ ତାହା ନୁହେଁ, ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ସମୁଦ୍ରର ଜଳ ପ୍ରଦୂଷିତ ହେବାରେ ଲାଗିଛି। ତେଣୁ ପ୍ଲାଷ୍ଟିକର ବହୁଳ ବ୍ୟବହାର ପଶୁ ଓ ମନୁଷ୍ୟ ଜାତି ତଥା ପରିବେଶ ପାଇଁ ଚିନ୍ତାର କାରଣ ହୋଇଛି। শ্রোতা বন্ধু, এবে সারা পৃথিবী প্লাস্টিক্স এক ভয়াবহ প্রদূষণকারী পদার্থ রূপে দেখা দেই জীবজগত প্রতি বিপদ সৃষ্টি কলানি। এথিপাই গরুগাইঙ্ক ঠারু আরম্ভ করি নদী হ্রদ তথা সমুদ্রে বসবাস করুথিবা অনেক জলচর জীব অসময়ে মৃত্যুমুখে পড়ুছন্তি। মনুষ্য বসবাস করুথিবা সবু অঞ্চলর মাটিরে এবে শহ শহ মেট্রিক টনর প্লাস্টিক্স আবর্জনা দেখা যাচ্ছে। তেবে শ্রোতা বন্ধু, এই প্লাস্টিক প্রকৃতরে কোণ, এহা কিপরি প্রস্তুত করা যায়, এহার প্রকৃতি কোণ, এহার উপযোগিতা এবং অপকারিতা কোণ, এই বিষয়ে সবিশদ আলোচনাটি করিবা। শ্রোতা বন্ধু, সর্বপ্রথমে প্লাস্টিক শব্দটি গ্রিক শব্দর উদ্ধৃত প্লাস্টিকস এবং প্লাস্টস, এই দুইটি শব্দর প্লাস্টিক শব্দটি আনিত। প্লাস্টিকস শব্দর অর্থ হেউচি যেকোনসে আকার ও আকৃতি ধারণ করিবা পাই প্রস্তুত, এবং প্লাস্টস শব্দর অর্থ ছাঞ্চরে ঢালি তৈরি করিবা। এই প্লাস্টিক কেবল গোটিয়ে পদার্থ নহে, অনেক প্রকারর বহু সংখ্যক প্লাস্টিক আছে, সেথিপাই এগুড়িকু প্লাস্টিক্স বা প্লাস্টিক সমূহ কোহাযায়। প্রত্যেক প্লাস্টিক গোটিয়ে লেখায় পলিমর, প্রত্যেক কৃত্রিম তন্তু মূলতঃ গোটিয়ে লেখায় প্লাস্টিক। শ্রোতা বন্ধু, প্লাস্টিক প্রস্তুতি বেলে তরল প্লাস্টিক সৃষ্টি হয়ে থাকে। উত্তপ্ত তরল প্লাস্টিক কু আবশ্যকতা অনুযায়ী বিভিন্ন ছাঞ্চরে ঢলা যায়। এহা ঠান্ডা হলে এথেরু কঠিন জিনিসটি কু বাহার করা যায়। সেহিপরি উত্তপ্ত তরল প্লাস্টিক কু সূক্ষ্ম রন্ধ্র বিশিষ্ট যন্ত্রে ঢালি ভিন্ন ভিন্ন মোটেইরে সুতা প্রস্তুত করা যায়। এই সুতা কু আমি কৃত্রিম তন্তু বা সংশ্লেষিত তন্তু কহি থাও। আহুরি মধ্যে উত্তপ্ত তরল প্লাস্টিক্স কু স্বতন্ত্র সমতল পৃষ্ঠরে ঢালি প্লাস্টিক চদর প্রস্তুত করা যায়, এবং এই উত্তপ্ত তরল প্লাস্টিকরে বিভিন্ন রঙ মিশাই ভিন্ন ভিন্ন রঙর প্লাস্টিক্স প্রস্তুত করা যায়। শ্রোতা বন্ধু, ভৌতিক প্রকৃতি ভিত্তি করে প্লাস্টিক্স গুড়ি দুইটি শ্রেণীর বিভক্ত করা যাইছে। প্রথমটি থর্মোপ্লাস্টিক্স এবং দ্বিতীয়টি থর্মোসেটিং বা থর্মোসেট প্লাস্টিক্স। শ্রোতা বন্ধু, কতক কঠিন প্লাস্টিক্স কু উত্তপ্ত কলে নরম হয়ে তরল অবস্থা কু আসে, এবং ঠান্ডা কলে কঠিন হয়ে যায়। এহাকু পুনর্বার উত্তপ্ত কলে তাহা পুনি তরলি যায়, এবং ঠান্ডা কলে পুনি কঠিন হয়ে যায়। এই গুণ থিবা প্লাস্টিক্স গুড়িক হেউচি থর্মোপ্লাস্টিক্স। এই প্রকৃতি কু প্লাস্টিক্সর প্রত্যাবর্তী ভৌতিক পরিবর্তন বা রিভার্সিবল ফিজিক্যাল চেঞ্জ কুহাযায়। এই শ্রেণীর প্লাস্টিক্স গুড়িকরে রৈখিক একক সজ্জা বা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ ইউনিটস রহিথায়। এহাদ্বারা এক লম্বা শিকুড়ি সৃষ্টি করে পলিমর প্রস্তুত হুয়ে। এই প্রকার প্লাস্টিক্সর উদাহরণ হেউছি পলিথিন, পলিভিলাইন ক্লোরাইড বা পিভিসি, পলিস্টিরিন বা থর্মোকল, একৃলিক, টেফলন। এই সব প্লাস্টিক্স পুনঃচক্রণ যোগ্য প্লাস্টিক্সর অন্তর্ভুক্ত। শ্রোতা বন্ধু, থর্মোসেটিং প্লাস্টিক্স কু উত্তপ্ত কলে তাহা নরম হুয়ে না কিংবা তরল অবস্থা কু আসে না। তেণু এহা ভৌতিক পরিবর্তন অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল ফিজিক্যাল চেঞ্জ অটে। এহার অর্থ প্রস্তুতি বেড়ে এগুড়িক যেউ আকার ও আকৃতি ধারণ করে থাকে তাহা পরিবর্তনশীল নুহে। এই প্লাস্টিক্সর গুড়িকরে একক গুড়িকর সজ্জা কু ক্রস লিঙ্কড একক সজ্জা কুহাযায়। এই শ্রেণীর প্লাস্টিক্সর উদাহরণ হেউচি বেকেলাইট, মালামাইন, ফর্মিকা। থর্মোসেটিং প্লাস্টিক্স পুনঃচক্রণ অযোগ্য বা নন রিসাইকলেবল হইতিবা যোগু পরিবেশ প্রদূষণর এহা এক মুখ্য কারক অটে। শ্রোতা বন্ধু, প্লাস্টিক্স প্রকৃতি বা নেচর ভিতরে এর নমনীয়তা গুণ যোগুঁ আবশ্যকতা অনুযায়ী যেকোন আকার ও আকৃতির জিনিস প্রস্তুত করা যাই পারে। এহা ছড়া তাপর কুপরিবাহী হইতিবার বিভিন্ন রোষেই সামগ্রীর হ্যান্ডেল রূপে ও বিদ্যুৎ কুপরিবাহী হইতিবা যোগুঁ বিদ্যুৎ তারর বাহ্য আবরণ রূপে তথা সুইচ, হোল্ডর ইত্যাদি বিদ্যুৎ সামগ্রী প্রস্তুতিরে এহা ব্যবহৃত হুয়ে। এগুড়িক ভঙ্গুর নুহে, হালুকা ও শক্ত এবং দীর্ঘস্থায়ী অটে। সেহিপরি অম্ল, ক্ষার আদি রাসায়নিক পদার্থ দ্বারা এহা ক্ষয় হুয়ে না। এণু অনেক ঔষধ, রাসায়নিক পদার্থ আদি প্লাস্টিক্স বোতলরে রখা যাচ্ছে। মেলামাইন পরি প্লাস্টিক্স অগ্নি নিরোধক অটে। তবে শ্রোতা বন্ধু, ধাতু তৈরি জিনিসর মূল্য তুলনায় প্লাস্টিক্স জিনিসর মূল্য যথেষ্ট কম। প্লাস্টিক জিনিস সাধারণ

সঙ্গে সম নহিব স্বামী হে দুঃখে কহে মন্দোদরি। রাবণ মন্দোদরীর কথা মানিলা নাই, জলে বুড়ি বুড়ি রাবণ যাইন বাড়ি নিকটরে